0: सुनिए और चलिए बॉलीवुड की सुनहरी दुनिया में, लता मंगेशकर से लेकर आतिफ असलम तक, उजाला लेकर आया है ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड। 30 दिग्गज आवाजों के सबसे मशहूर गीत एक शानदार और यादगार लाइव थिएटर शो में, सदाबहार नगमों, दिल को छू लेने वाली धुनों और उन गीतों से सजी एक शाम जो आपकी यादों को फिर से जिंदा कर दे। मंच पर लाइव भारत से मौसमी ओबेरॉय, शेखर कुमार और आयान मुखर्जी, साथ में बॉय के दादा दीन और निजाम वागिद हुसैन। 5 दमदार आवाजें जो बॉलीवुड की रूह को मंच पर उतारेंगी और लाइव संगीत के साथ मुंबई बीट्स, वॉयलिन और पियानो की मधुर धुनों से लेकर ढोल और तबले की दिलकश ताल तक, संगीत के 2 खास दौर, बीच में स्वादिष्ट नाश्ते के साथ एक खुशनुमा विराम और कार्यक्रम के बाद फोयर में मीट एंड ग्रीट के दौरान कलाकारों से मिलने का मौका। शनिवार 19 सितंबर मीरवाड एम्स्टरडैम में। कार्यक्रम शुरू होगा शाम 8:15 बजे, प्रवेश शाम 7:15 बजे से। टिकट 15 यूरो से शुरू, स्टैट्स पास के साथ सिर्फ 3 यूरो 50 सेंट। हर स्टैट्स पास पर अधिकतम 1 टिकट। अभी बुक कीजिए meerwad.nl। ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड सिर्फ एक कॉन्सर्ट नहीं, यादों का एक सुरीला सफर। सदाबहार आवाजों को सलाम, आइए इस यादगार शाम का हिस्सा बनिए।
1: Hey, ben je op zoek naar de beste Indiase keuken in Amsterdam? Restaurant Guru is dan the place to be. Onze chefs bereiden elk gerecht met verse ingrediënten en een unieke smaakcombinatie. Van streetfoodgerechten als panipuri, alu tiki, papri bites, tot de traditionele chicken tikka masala, butter chicken, tandoori lamb chops. Houd je van spicy? Proef dan onze nieuwe Devil's Chicken Curry. Alleen voor de echte Daredevils. Geniet ook van onze heerlijke dessert, zoals rasmalai, gulab jamun of onze homemade kulfi. Restaurant Guru is 100% halal en heeft voor de veganisten een apart menu. Met een gerenoveerd interieur biedt onze restaurant plaats voor 100 gasten. Dus of je nu met een groep bent of alleen, we hebben plaats voor iedereen. Parkeren is makkelijk voor de deur en op zondag zelfs gratis. Tot snel bij Restaurant Guru in Amsterdam-Zuid aan de Rijnstraat 157. De-guru.nl.
2: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.
3: Uw woning in Amsterdam, Amstelveen of Almere professioneel verhuren? Expat Wonen helpt u graag bij het vinden van de beste huurder. Supersnel verhuurd binnen gemiddeld 2 weken. Hoogst mogelijke huurprijs door onder andere verhuur aan expats. Woningpresentatie met professionele foto's en uitgebreide screening van de huurders. Onze dienstverlening is transparant en altijd op basis van no cure, no pay. Wij bespreken graag de mogelijkheden met u. Neem daarom geheel vrijblijvend contact op via info@expatwonen.nl. Expat Wonen, gespecialiseerd in verhuur aan expats.
2: Ujala Radio, voor de allerbeste Bollywood muziek. Bent u ook zo enthousiast? Bel dan met de studio 020-363-0808.
4: You are.
5: Dit is het Ujala Nieuws. Goedemiddag, ik ben Marcel Vermeer. 4 verdachten van de schietpartij in Overasselt blijven tot 90 dagen langer in de cel. Een 5e verdachte blijft nog 30 dagen vast. Dat heeft de rechtbank in Arnhem besloten. Bij de schietpartij op 1 september kwam de 51-jarige beveiliger Berry Leenders uit Wiegen om het leven. Mensen kunnen vanaf zaterdag weer naar natuurgebied Boshuizerberg bij Venraai in Limburg.
4: Begin augustus brak daar een grote natuurbrand uit. Een gebied van ruim 100 hectare ging in vlammen op. Waaronder bijna 4000 aaneengesloten struiken met jeneverbessen. De politie van Colombia arresteerde een man uit Venezuela in Salento wegens betrokkenheid bij de dood van de Nederlandse Marlies Gens uit Schagen. Haar lichaam werd 6 dagen na haar verdwijning in een meer gevonden. Ze vertrok op 25 mei voor een wandeling door de koffievelden, maar arriveerde nooit op haar bestemming. Nieuwe Amerikaanse acties tegen Rusland gaan het lastiger maken om tot een vredesakkoord in Oekraïne te komen, dat meldt het Kremlin. De Verenigde Staten namen gisteren een ingrijpend sanctiepakket tegen Rusland aan. Het valt in de categorie onvriendelijke daden, dat zegt een woordvoerder. En dan het weer. Vanmiddag gaat het op steeds meer plaatsen vanuit het westen regenen. Bij een matige wind uit het westen ligt de temperatuur tussen de 17 en 19 graden. Vanavond trekt een gebied met regen van west naar oost over het land. Vannacht koelt het af naar 13 graden.
5: En tot zover het nieuws op Ujala Radio.
1: Ujala Radio, DAB Plus per, desh bhar mein sunai deta hai. Tu bata de, sab ko ise batate hai. Auto mein tu sun sake, tu ghar mein sun sake hai. Ujala Radio, aur Ujala Radio saath mein le jaiye. Tu chahe jahan par jaiye, tu jaan hai to Ujala Radio.
6: के घर पर आने वाले दिनों में किसी का मुंडन संस्कार है मुंडन संस्कार होने वाला है उजाला रेडियो पर आप फरमाइश दे सकते हैं 15 फरमाइश फॉर्मर हॉनर यूरो ऑफ उजाला रेडियो स्टूडियो मेल ना info@ujala.net info@ujala.net

मेरा प्यार बड़ा है देसी बेबी, इसमें क्या अचुंबा, हर रोज करे तू डिस्को बेबी और आज तू कर ले जुम्बा। Here like a feel good gana here by the one and only Ujala Radio. It is the stem van Deo Negi, Pravesh Malik en Monali Thakur. En deze gana hebben ze gezongen voor de movie Jabariya Jori. Een heerlijke, heerlijke dhamaka gana.